0: আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সকাল 5:36 এবং 16 সেকেন্ড।
1: সেলাব কথাচিত্রে অনুপমা দেশপাণ্ডে এবং সাথীঙ্ক কণ্ঠে এই গীতটি।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: ଆମ ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଶୁଣିବା ଅରୁଣ ମନ୍ତ୍ରୀଙ୍କ ରଚନାରୁ ଗୀତଟିରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟ ଏବଂ ନିବେଦିତା କଥାଚିତ୍ର ତୋ ବିନା ମୋ କାହାଣୀ ଅଧା

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতামানে শুনুছন্তি আম গীত কার্যক্রম 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের এথর আসন্তু শুণবা অরুণ মন্ত্রীঙ্ক রচনার, সৌরিন এবং নিবেদিতাঙ্ক কণ্ঠরে কথাচিত্র অভিমন্যু।

শ্রোতাদের তেরা শুনিবা কার্যক্রমর শেষ গীত অনুরাধা পড়ওয়াল এবং অভিজিৎ কণ্ঠরে কথাচিত্র সময় খেলুচি চকা ভৌরী।

শ্রোতাবন্ধু বর্তমান উপভোক্তা পাখে পৌঁছবা সবুঠার সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। বর্তমান শুনিবা আরতি কার্যক্রমের পরবর্তী ভক্তিগীত মতে মিলু বা ন মিলু সুখ সম্পদ ভার রামনাম হেউ মোর জীবনে সার গাইছন্তি আশালতা ষড়ঙ্গী রচনা অলকা চান্দ।

0: শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758।
1: मिस सीमा
2: आज्ञा
1: एबे पुलिस स्टेशन आसंतु। रुहंतु नाले घर को आसी जिबु। हां
2: काई के किंतु मो
1: एकोटिया अन्य कोठरी को जानतु। आपनन को पुओ आमो कस्टडी रे अछि आ आपन डिजिटल अरेस्ट रे अछंती।
2: डिजिटल अरेस्ट
1: 100,000 दियंतु পঞ্চি জিবে।
2: ইতে টঙ্কা?
1: আচ্ছা ঠিক আছে, গোটে লিংক পঠাইছি। এবে প্রসেসিং পাই 30,000 দিও, নহলে পুয় জেল জিবো।
2: জেল তো তুমি জিবো, তোমার চেহারা রেকর্ড হেই সারিছি।
1: আরে
2: ডিজিটাল অ্যারেস্ট ভলি কিছি নাহি, এ সব ফ্রড। সেথি পাই প্যানিক হোন্তু নাহি। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদি নামরে আসুথিবা সাইবর অপরাধীক ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রুহন্তু। তাঁকু কোনসি টঙ্কা পঠান্তু নাহি আর তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু।
3: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই কহে
2: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: শ্রোতাবন্ধু ওড়িয়া ভক্তিগীতর কার্যক্রম শুনুছন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমে পরবর্তী ভক্তিগীত গাইছন্তি চিত্তরঞ্জন জেনা, রচনা ভীম বৈ, সঙ্গীত পরিচালনা বিকাশ দাস।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা 102.6 এফএম শুণুছন্তি আপন। বর্তমান শুণন্তু সমাচার সন্ধ্যা পরে ইংরাজি সংবাদ রিলে করছু আকাশবাণী দিল্লি কিছু ক্ষণ মধ্যে।

0: রাত্রিপুজা হলাম না কোনো গরম পাখের ভাজা ভাজুছি, ঠিক
1: ঠিক এমনি ভাজা ভাজুথিলা সেইদিন পাহাড় পড়ুলা খণ্ড পিঠিরে দুলুকুলা মো ছাতি ঠাকুরাণী গোড়ে মন্ত্র বাড়ি ফটি রুণ্ড হয়েছিল গাঁ ছোক ঠাকুরাণী সামনে শুই দিয়েছিলে তো ভেঞ্জা বাপকু হাত চলুনা গোড় চলুনা খালি কটমট করে অন্নুলা উপরকু মঝিরে মঝিরে ছেলে তন্টি চিপিলা ভয়া খালি গঁ গঁ হোলা কালু পেটে হাঁডিয়া পি তা দেহ সারা বেত ছাটু থাকে অরুয়া চাউল মন্তুরি ফোপাড়ু থাকে চারিআড়ে সে রাত্রিটা নমাসে বুলি পারিবেনি বড় সন্ধ্যাটা মুখে ফুল চড়া হয়েছিল সিন্দুর পোড়া হয়েছে কালু হাতে চক চক করুতা ছুরিটা পোড়া পোড়া করে কাটি পকাউতা সন্ধ্যা পে কুকু রড়ি ছাড়ু থাকে সে থপ থপ হয়ে রক্ত ঝরি পড়ুতা তা দেহর আক্তকু নিয়ে তো বাপা পাটি দৌথায় কালু কৌথায় চঞ্চ করি পিসা পি যা যা যা পিসাস এ দেহ ছাড়ি যা এ ঢেহ ছাড়ি যা এ গাঁ ছাড়ি যা এ বনস্থ ছাড়ি যা সে কোন জীবল কুর তা চিপা করু তো বাপা জীব ছাড়িগলা ঘুর এগুর কঙ্কাল উপরক গোড়টা টেকি রখে নহলে খসি যাচু আমি আমি সন্তুলা পারি আসলে আগে নন্ডা পাহাড় পাহাড় তলে তলে পাহাতে রাস্তার করে সর সাই রাস্তা সারা মৌল গছ সে রাস্তাটা হুঁশিয়ারে পারি হওয়া পড়ব রাতে কেতে বইকুনি হড়িয়ে খণ্ড হব এ অন্ডের শিয়ালটা।

ওরকম উঠোনি মারা মুন্ডুটা বললে শুচি পেট পেত্র গোটা গরম পপন উঠুছে তার কান্ন মুড়ি ছাই ছাই হয়ে যাউছি আউ আউ ঠিয়া হেইপারিমিনি আনটে পড়ে মুন্ডুটিকে পথর পিটুছি কি পতাকা বাহা যাচ্ছি জীবটা শুকে যাচ্ছি গুড় মো হাত গাই গুড় কুয়ারে যাচ্ছি কুয়ারে যাচ্ছি খুশুরি খুশুরি মতো কে টানি নেছি গছ গুড়া কেমি উপরে পড়লে তলকু ডাল আকাশকু অনেক চের গুড়া মনিষ গুড়া চি চি ওলি পড়ুম চেরে বাদুড়ি ভরিয়া তলে গোটে কি ধনুরে চির যোগে বইছি সেমানে চড়েই নুহতি রে মারনা সেমানে মনিষ এই মনিষ গুড়া সেমানক ঝিয়রে খালি যা পর লাগিছে সেমানে ধনকুত্রাকু খুঁজুচন্তি কে কে সে চেরুকু চের ছন্দি দেলা আরে চেরুকু ছন্দি ফের পশাটে তৈরি করেদেলা তা ভিতরে গোটে অন্ডা ঝিঞ্জিরি দেখ দেখ অন্ডাটা আপনা সাথে ফাটি যাচ্ছি ফটো অন্ডা ভিতর চিয়াটে বরঝাড়ি বাহার যাচ্ছি ইস এ খালিয়া ফটা এইটা কোটাইলা এইটা কোটাইলা সে অন্ধাটা আকাশ আড়ু তাই আছি চিয়াটাকে খেলবাকু হ্যাঁ করছি ইস কি ভয়ঙ্কর দাম তো দেখু চিয়াটা তা সাঙ্গে নড়ুচি বাপরে কি বড় চিয়াটা নখ পারি তার দাঁত গুড়া কুটি কুটি করে ভাঙ্গি পকাউছি ফুয়ার পাটি রক্ত জুড়ুগুড়ু হয়েগলানি হারিগলা হারিগলা হারিগলা পুয়াটা এত দিন হারিগলা জীবন কন জানিছু জীবন সবুবলে চিতিবা পাই সেইথিমি চিয়াটা চিতিগলা মু বি চিতিবি মু বি চিতিবি কি অন্ধারে তু কাহাকু খুঁজুছু ধনকুচ্ছ নোফর কান্ধ ভারি মজবুত রে পুয় সে কান্ধে যু ভার পাইকি তা দেহরে পরথন বইবার টোকে বন্ধা হয়েছি এ পু পিঙ্কি সে পিঙ্গিছে সেটা পুয় এ পুয় গড়ি দে ধনকুত্রাকু তো ঘরু তো মনরু পুয় তু চালিগলু ধনকুত্রাকু খুঁজি করি চালিগলু কিছু পাইলু না কিছু পাইলনি যা পাইলু আজ তার জীবন বঞ্চাইবাকু মু কাদুয় মাটিরে ঘোষুছি ঝিঞ্জিরি গুরু ছাতি কম হয়ে যাচ্ছি নিঃশ্বাস কাঁকি বন্ধ হয়ে যাচ্ছি ঠিয় হাত না ঠিক হয়ে যাচ্ছি